নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতি বছর আজকের দিনটি 12 জুন বিশ্বজুড়ে শিশুশ্রম প্রতিরোধ দিবস ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার পালিত হয়। শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে এবং এটি নির্মূল করার উদ্দেশ্যে 2002 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO সর্বপ্রথম এই দিনটি চালু করে। দিনটির তাৎপর্য এই যে সচেতনতা বৃদ্ধি করা, শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন এবং জনসচেতনতা তৈরি করা, শৈশবের অধিকার, প্রতিটি

ইউনাইটেড নেশনস এবং আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন প্রতিপাদ্য ও কর্মসূচির মাধ্যমে বিশ্বকে শিশুশ্রম মুক্ত করার আহ্বান জানায়। শুনলেন ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার নিয়ে সংক্ষেপে কিছু কথা। এরপর শুনুন একটি কথিকা চাইল্ড লেবার, এই নিয়ে বলছেন ডি

শিশু শ্রমিক একটি সমস্যা সারা বিশ্বে। শিশু শ্রমিক এর কোনো সঠিক সমাধান আজ অবধি নির্ণয় হয়নি। নানান তথ্য থেকে জানা যায় যে প্রায় 1,580 লক্ষ শিশু শ্রমিক সারা বিশ্বে কার্যরত। এদের বয়স সীমা 5 থেকে 14 বছর। প্রতি 6 জন শিশুর মধ্যে 1 জন শিশু শ্রমিক। এরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এরা প্রায় প্রত্যেক কর্মক্ষেত্রে রয়েছে, দোকানে, কলকারখানায়, বাড়িতে, বাগানে, হোটেলে ও নানান জায়গায় কাজ করে নিজেদের পরিবার চালায়। সাধারণ গরিব শ্রেণীর শিশুরাই শিশু শ্রমিক রূপান্তরিত হয়। এর জন্য দায়ী আমাদের সামাজিক আর্থিক অবস্থা। শিশু শ্রমিকের সঠিক থিওরি নেই, সেই জন্য যে কোনো কাজে নিযুক্তি শিশুকেই শিশু শ্রমিক বলা যেতে পারে। শিশু শ্রমিক অস্তিত্ব প্রাচীন যুগ থেকে পাওয়া যায়। প্রায় প্রতিটি উন্নত দেশের শিশু শ্রমিক নিয়োগ একটি সামাজিক ও মানসিক অপরাধ। আমাদের দেশের মতো উন্নতিশীল দেশেও শিশু শ্রমিক নিয়োগ অপরাধ ও নিয়ম বিরুদ্ধ। যে সময় ইউরোপে কারখানা বিকাশ সমিতি, যেটা আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ছিল, সেই সময়কার ইতিহাস থেকে পাওয়া যায়, 4 বছর শিশুকে ও শ্রমিক হিসাবে নিয়োগ করা হয়েছিল, আর তা মূলত কলকারখানায়। এখন প্রধান প্রশ্ন যে শিশু শ্রমিক বলতে আমরা কী বুঝি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে কোনো মানুষ যদি 18 বছরের কম বয়সের হয় তবে সে শিশুর পর্যায়ে পড়ে। কিন্তু নানান দেশের সামাজিক আর্থিক অবস্থা চিন্তা করে এই বয়সসীমা 14 থেকে 15 বছর এর মধ্যে নির্ধারিত হয়। বিশ্বের সমস্ত শিশু শ্রমিকের মধ্যে 61% এশিয়াতে, 32% আফ্রিকাতে, 6% ল্যাটিন আমেরিকাতে, 1% উন্নত দেশগুলিতে পাওয়া যায়। ঝাড়খণ্ডে 60% শিশু শ্রমিক দেখা যায়। শিশু শ্রমিকের সংখ্যা বেশি ইন্ডিয়া, ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, ব্রাজিল, মেক্সিকো প্রভৃতি জায়গায়। ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি শিশু শ্রমিক পুরো ভারতবর্ষে আছে। পুরো বিশ্বতে চীনে শিশু শ্রমিক কম সংখ্যাতে দেখা যায়, কারণ এই দেশের নিয়ম আইন কঠোরভাবে আছে। আসাম এ শিশু শ্রমিকের সংখ্যা কম আছে ও শিক্ষার প্রসারণ বেশি থাকার জন্য। শহর এবং গ্রামের শিশু শ্রমিকের সংখ্যা অনেক বেশি। 1979-তে ভারত সরকার শিশু শ্রমিকের সমীক্ষার জন্য এক কমিটি গঠন করে ও সেই কমিটির মধ্যে তথ্য অনুযায়ী 1986-তে জাতীয় শিশু শ্রমিক পলিসি নিয়ম নির্ধারিত হয়, যার আইনকে বলা হয় দ্য চাইল্ড লেবার প্রভিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট সেকশন 61 অফ 1986। কেবল আইন রূপায়ণ করে শিশু শ্রমিককে দেশ থেকে সরানো যাবে না, এই জন্য চাই সামাজিক ও আর্থিক বিকাশ। যতদিন না আমরা আমাদের দেশের জনগণকে দারিদ্র রেখার উপরে আসতে পাচ্ছি, আমাদের দেশের দেশ থেকে দেশের শিশু শ্রমিক নির্মূল করতে পারা সম্ভব নয়। শিশু শ্রমিক হওয়ার কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং অশিক্ষিতা, দারিদ্রতা এবং নিয়মের অভাব। অন্য দেশের উপেক্ষায় ভারতবর্ষের গরিব রেখার নিচে রয়েছে, যার জন্য শিশু শ্রমিকের সংখ্যা বেশি। এই ব্যাপারে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমাদের দেশে মাইক্রো ইকোনমিক তথা নিয়োগ করে বাংলাদেশে তাদের অবস্থা অনেকটা ভালো করে নিয়েছে ও দেশের গ্রামের গরিবদের প্রচুর উন্নতি হয়েছে। মাইক্রো ইকোনমি বলতে আমরা বুঝি ছোটো ছোটো কাজের মাধ্যমে উপার্জন। ছোটো ছোটো কাজ বলতে সেলাই করা, তালপাতার পাখা, চাটাই বা মাদু তৈরি করা, আচার তৈরি করা, ডালের বড়ি করা, বাঁশের তৈরি ছোটোদের বাঁশি ও খেলনা ইত্যাদি। এই প্রথা আমাদের সরকারের নজর রাখা দরকার। আমাদের ভারতবর্ষের গ্রামের শিশু শ্রমিক সংখ্যা অনেক বেশি, কারণ অল্প বয়সে বিবাহ ও কম বয়সে শিশু জন্ম হওয়া ও বংশবৃদ্ধি করা এবং শিক্ষার উপর নজর না রাখা বর্তমানে দেখা যায় শিক্ষার অভাবে বা পেটের দায়ে গ্রামের 10 বছরের ছেলে ও মেয়েরা শহরে রোজগারের জন্য বেরিয়ে যায়। এর উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য গরিব রেখার থেকে ওঠার জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে কর্মস্থলে কাজ না পেলে ভুল রাস্তায় চলে যায় এবং পেটের দায়ে চুরি ও ছিনতাই পথে যায় ও নিজেদের জীবন বিপদের মুখে ঠেলে দেয়। শিশু শ্রমিক দেশ ও

0: সমাজের জন্য অভিশাপ বলা যায়। আমাদের দেশে শিশু শ্রমিক বৃদ্ধির মূলে সমাজ ব্যবস্থা ঠিক নয় ও ভারত সরকারের আইন নিয়ম এর পদ্ধতি ঠিক নয়, যার জন্য শিশু শ্রম অবরোধ করা যাচ্ছে না। উন্নতিশীল দেশের উপর নজর রেখে শিশু শ্রমিক রোকা যায়। যে মুহূর্তে শহর ও গ্রামের নাগরিক তাদের প্রয়োজন অনুসারে অর্থ উপার্জন করতে পারিবে, সেই মুহূর্তে আমরা আমাদের দেশ থেকে শিশু শ্রমিক প্রথা নির্মূল করতে পারব। প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠানকে সজাগ থাকতে হবে এই ব্যাপারে, শিশু শ্রমিক না হয় তার জন্য সরকারকে সজাগ থাকা দরকার। আমরা সবাই শিশু শ্রমিক সম্বন্ধে নানা কথা আলোচনা করে থাকি, কিন্তু কজন আমরা সকলে এই ব্যাপারে কিছু করতে চেষ্টা করছি? যদি আমরা গ্রামের গ্রামে এই ব্যাপারে প্রচার চালাই ও গ্রামের গ্রামে অর্থ উপার্জন ব্যবস্থা করতে পারি, তবে আমরা শিশু শ্রমিকের প্রথা বন্ধ করতে পারব। ভারত সরকার ও রাজ্য সরকারের বিশেষভাবে এগিয়ে আসা দরকার। স্বয়ংসেবী সংগঠন এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। গ্রামে গ্রামে অর্থ উপার্জন ব্যবস্থা বলতে আমাদের গ্রামবাসীর ছোট ছোট কাজের মাধ্যমে অর্থ উপার্জন উপায় জানাতে হবে, যেমন হাঁস মুরগির পালন, ছাগল ভেড়ার পালন, বাগানে শাকসবজি তৈরি, মৌমাছি পালন, মাছ পালন ইত্যাদি। আমাদের সকলের কর্তব্য শিশু শ্রমিক প্রথা বন্ধ করার জন্য সজাগ দরকার ও সকলকে এগিয়ে আসতে হবে।
1: এতক্ষণ শুনলেন চাইল্ড লেবার, এই নিয়ে বললেন ডি কে ঘোষ। এরপর শুনুন কেয়ার অফ গার্ল চাইল্ড, এই নিয়ে বলছেন বাসবী গোস্বামী।
2: শুধু সংবাদপত্রেই আমরা চোখ বুলালে শিশুকন্যা হত্যা করার বহু ঘটনা প্রায়ই দেখি। একই সঙ্গে হয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে কন্যা ভ্রূণ হত্যা, যদিও সরকারি আদেশে এটি নিষিদ্ধ। এমনকি কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের কয়েকটি অঞ্চলে আনুপাতিক হারে শিশু কন্যার সংখ্যা ও নারীর সংখ্যা পুরুষ শিশু ও পুরুষদের তুলনায় অনেক কম। এটি যে শুধুমাত্র বর্তমানের একটি জঘন্য সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করে এমন নয়, ভবিষ্যতে লৈঙ্গিক ভারসাম্যের অভাবে একটি সামাজিক সমস্যা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যারও উদয় করতে পারে এবং এটিও একটি চিন্তার বিষয়। কিন্তু কেন? যে দেশের রাষ্ট্রপতি মহিলা, যে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সারা বিশ্বে তাঁর দক্ষতার জন্য এখনও শ্রদ্ধার পাত্রী, যে দেশের সংবিধানে নারী পুরুষের সমানতা প্রথম থেকেই আইনগত স্বীকৃতি পেয়েছে, সেখানে সমাজে মেয়েরা অবহেলিত কেন? আর এই অবহেলার শিকার হচ্ছে জীবনের শুরুতেই কন্যা শিশুরা। যারা নবজীবনের আলোকটিও চোখে দেখতে পেল না তাদের কথা ছেড়েই দিচ্ছি, কিন্তু যারা আমাদের আশেপাশে আছে, যেসব শিশুকন্যাদের আমরা দেখতে পাচ্ছি, তারাও তো ভালো নেই। বিশেষত গ্রামাঞ্চলে ও ছোট শহরগুলিতে এই অবস্থা ভয়ঙ্কর। এবার গণতন্ত্র দিবসে কুচকাওয়াজে আমরা দেখলাম দিল্লিতে বায়ুসেনার যে বাহিনীটি রয়েছে তার নেতৃত্ব দিল একটি প্রাণবন্ত তরুণী, সতেজ স্বাচ্ছন্দে। কিন্তু এটা কি সর্বত্র সত্যি? যদি না হয় তাহলে কেন নয়, সেই উত্তরটা তো আমাদেরই দিতে হবে না? শুধুমাত্র গ্রামাঞ্চলেই নয়, শহুরে সভ্যতা যেখানে বেশি, অর্থাৎ শহরাঞ্চলে শুধুমাত্র অশিক্ষিত দরিদ্র পরিবারেই নয়, শিক্ষিত সু উপায় পরিবারে অনেক শিশু কন্যাই অবহেলা ও পীড়নের শিকার হচ্ছে। কন্যা শিশু জন্মানোর পরের থেকে পরবর্তী সন্তান যেন পুত্র সন্তান হয় এরকম প্রার্থনা, বা এই কন্যার যে জননী তার প্রতি অত্যাচার, বা সকন্যা জননীকে হত্যা করার ঘটনা কি আমরা জানি না? প্রায়ই কাগজে এসব আমরা পড়ে থাকি। সাধারণ পরিবারে শিশু কন্যাটি সুস্থ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সুবিধা থেকে অনেক সময় বঞ্চিত হয়। তাকে স্বাস্থ্যকর খাবার দেওয়া হয় না, বা সুস্বাস্থ্যের চিকিৎসারও ব্যবস্থা করা হয় না। এমনকি আমরা দেখতে পাই তার ভাইরা যখন পড়াশুনোর বিশেষ সুযোগ পায় সে কিন্তু শিক্ষার এত সুযোগ পাচ্ছে না। মাত্র 4-5 বছর বয়স হলেই

0: সে তার মায়ের সংসারের কাজে সাহায্যকারিণী হয়ে যায়। আর যদি ছোট ভাইবোন থাকে তো ক্রমশ তাদের দেখাশোনার ভারও তার উপরেই আসে। এরপরে আছে অত্যাচার, শিশুকন্যার প্রতি যৌন নিপীড়ন, নানাভাবে পীড়ন, তাড়ন এবং অপহরণ করার ঘটনা কিন্তু মোটেই বিরল নয়। বিশেষ করে যৌন নিপীড়নের যে ঘটনাগুলি ঘটে সেগুলি পারিবারিক গণ্ডির মধ্যেই ঘটে থাকে অধিকাংশ ক্ষেত্রে। পরিবারের আত্মীয় স্বজন অথবা পরিচিত প্রতিবেশী এবং বন্ধুরাই এইসব জঘন্য কাজে অংশ নিয়ে থাকে, কিন্তু যেটুকু আমরা জানতে পারি তার থেকে অনেকটা বেশি আমাদের না জানা থেকে যায় সামাজিক দুর্নামের ভয়ে। এছাড়া দারিদ্রের তাড়না সহ্য করতে না পেরে মা বাবাই যে শিশু কন্যাকে দেহ ব্যবসায়ীর কাছে বেচে দিচ্ছে এই ঘটনাও তো খুব কম ঘটে না, ঠিক কথা? এখন ক্রমশ এই সমস্ত ব্যাপারে অর্থাৎ শিশুকন্যাটির সুরক্ষার ব্যাপারে আমরা ক্রমশ সচেতন হচ্ছি, কিন্তু আমাদের আরও সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে। শিশু কন্যার সুরক্ষার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে কতখানি সফল হয়েছি সেটা বোঝা যাবে, ভবিষ্যতের সমাজই সে কথা বলবে। একথা ঠিক যে শিশু কন্যা দরিদ্র অশিক্ষিত পরিবারে অধিক অসুরক্ষিত, কিন্তু শিক্ষিত ধনশালী পরিবারেও অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই সে অবজ্ঞা ও পীড়নের পাত্রী হয়। সেখানেও কন্যা সন্তান বলেই তার অপরাধটা সেখানেই। আসলে বহুদিন ধরে একটা ভুল ধারণা, একটা কুসংস্কার ভারতীয়দের মনে বাসা বেঁধে রয়েছে। এই কুসংস্কারটিকে দূর করা আবশ্যক, প্রতিষ্ঠিত করতে হবে এই সত্যটি যে পুত্র কন্যা দুই সমান, পুত্র জন্ম স্বর্গের পথ প্রশস্ত করে এমন ধারণাটি দূর করে আমাদের মানতে হবে যে আজকের মেয়েরা ছেলেদের থেকে বহুলাংশেই দায়িত্বশীল বেশি। মেয়ের জন্ম হলেই অশ্রু বিসর্জন অর্থাৎ ভবিষ্যতে বিবাহের জন্য পণ দিতে হবে, এই রকম মনের যে অবস্থা সেটা বিশ্বাসও আমাদের দূর করা দরকার। পণ প্রথার প্রভাব কন্যা শিশুর এই সুরক্ষার ব্যাপারে একটা বিরোধী মনোভাবের কাজ করে। পণ প্রথা যে সমাধান করতে হবে এটা কিন্তু আমাদের মা বাবা উভয় পক্ষের, বর এবং কন্যা উভয়ের মা বাবাকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, তবে এই অন্যায় ব্যবস্থার সংশোধন হবে। গ্রাম হোক বা শহর, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিত বা তথাকথিত শিক্ষিত পরিবারে অনেক ক্ষেত্রেই শিশুকন্যা জন্মের পূর্ব থেকেই বিপন্ন, একথা আমরা কোনো সময়ই অস্বীকার করতে পারি না। সরকারি ব্যবস্থাতে অনেক কিছু আমরা এখন কিছু কিছু এই ধরনের উন্নতিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সরকার থেকে নতুন নিয়ম ও আইনও পাশ করা হয়েছে যাতে কন্যা শিশুর প্রতি পীড়ন, অত্যাচার, অবহেলার অপরাধী যারা অপরাধী তাদের কঠোর দণ্ড দেওয়া হয়। এক্ষেত্রে হয়তো কিছুটা উন্নতি হয়েছে অবস্থার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই অপরাধীরা কোনো দণ্ডই পান না, কিন্তু আমাদের এ ব্যাপারেও সচেতন হতে হবে। কিন্তু ধরুন অপরাধী যখন পরিবারের মধ্যে সেটা তো প্রকাশ পাচ্ছে না, অপরাধী যখন প্রতিবেশী তখন তো সেটাও আমরা প্রকাশ করতে চাই না, আর অপরাধ যখন আমাদের মনে সেটা আমরা দূর করব কী করে? এটা দূর করতে হবে অন্যভাবে, এর জন্য সার্বিকভাবে আর্থিক সুরক্ষার প্রয়োজন প্রথমেই, সঙ্গে সঙ্গে সুশিক্ষা, স্বাস্থ্যের সুব্যবস্থা, প্রসার এবং প্রচারের ভূমিকা এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে, এতে পুত্রকন্যা, সাধারণ ঘরের পুত্রকন্যা উভয়েরই যথেষ্ট উপকার হয়। কন্যা সন্তানের ক্ষেত্রে তাদের শিক্ষালাভের জন্য রাজ্য সরকারগুলি এগিয়ে এসছে, শুধুমাত্র অর্থ নয় অন্যান্য সাহায্যও করে, যেমন মেয়েদের দূর গ্রাম থেকে আসার জন্য সাইকেল, ব্যাগ, তাছাড়া বইয়ের ব্যাপার তো পাঠ্যপুস্তক কিনে দেওয়ার ব্যবস্থাও আছে। অনেক বেসরকারি সংস্থাও এ ব্যাপারে প্রশংসনীয় কাজ করে চলেছে। কিন্তু মনের পরিবর্তনটি কিভাবে করা যাবে তার জন্য তো সেই একই শিক্ষার প্রসার অত্যন্ত প্রয়োজন, আর এর সঙ্গে সকলকেই, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই এ ব্যাপারে সচেতন হতে হবে যে পরিবারে কন্যা সন্তান যেন কখনো বিপন্ন বা অসুরক্ষিত নিজেকে বোধ না করে। শুধুমাত্র খাওয়া পড়া, বা ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে তাকে পাত্রস্থ করাই লক্ষ্য যেন না হয়, সে যেন স্নেহ ভালোবাসা মর্যাদার আশ্বাসের আশ্রয়ে বড় হয়, তবেই তো সে আত্মমর্যাদা ও বিশ্বাসে শক্তিমতী হবে। শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া একান্ত প্রয়োজন। সুশিক্ষা মানুষকে যথার্থ সম্বন্ধে চিন্তা করতে শেখায়। শিক্ষিত ব্যক্তির কাছে অন্যায়ের প্রতিবাদ করা অনেক সোজা, কিন্তু আমাদের দেশে যেখানে বিপুল জনসংখ্যার অধিকাংশই নিরক্ষর সেখানে কি হবে? তাই প্রাপ্তবয়স্ক শিক্ষা বিশেষ জরুরি। আঙ্গনওয়াড়ি, পঞ্চায়েত এবং সাখীদের মাধ্যমে শিশু কন্যার অধিকার সম্বন্ধে জনসাধারণকে অবহিত করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলি যথেষ্ট কাজ করতে পারেন এবং অনেকেই এ ব্যাপারে খুবই উদ্যোগী হয়েছেন, কিন্তু যা হয়েছে তা যথেষ্ট নয়। পুরুষ মহিলা উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে সদ্বুদ্ধিতে উৎসাহিত হয়ে, শিক্ষিত বা অশিক্ষিত যাই হই না কেন। যদিও একথা সত্য যে এই নিদারুণ অবস্থা সব ক্ষেত্রে নেই, ভারতেরই সব অঞ্চলে এটি উপস্থিত নয়, কিন্তু এটা যে অনেক ক্ষেত্রেই উপস্থিত এটা তো আমাদের মেনে নিতে হবে, এটা অত্যন্ত লজ্জাকর কথা। এছাড়াও বেতার ও টিভির মাধ্যমে এই শিশুকন্যার অধিকার এবং শিশুকন্যা সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের প্রচার চালানো দরকার। সংবাদপত্রগুলিরও এক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে। শুধুমাত্র খবর দিলেই তো হবে না, এই যে ঘটনাগুলি ঘটছে এগুলোকে দূর করার জন্য জনসাধারণকে জাগরুক করতে হবে। আমরা কি করতে পারি এইগুলো আমাদের জানতে হবে, কেননা এটি একটি মানসিক ব্যাধির মতো। এগুলির উপশমের জন্য উপযুক্ত ওষুধের প্রয়োজন, আর মনের ভেতরে যতক্ষণ না পরিবর্তন আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে এগোতে পারব না। রাষ্ট্র নির্মাণে মেয়েরা এগোচ্ছেন, কর্মক্ষেত্রেও সর্বত্রই মেয়েরা এগোচ্ছেন, কিন্তু পরিবারেই যে তারা বিপন্ন একথা ভুললে কি চলবে? আমরা দেখতে পাচ্ছি যে কিছু উন্নতি হয়েছে, দেশের পুনর্নির্মাণে মেয়েরা এগিয়ে এসে অংশ নিচ্ছেন, এটা খুবই ভালো, আমাদের চেতনারও কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু পীড়কের মুখোশ আমাদের খুলে দিতে হবে। শিশু কন্যার ওপরে যে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেগুলো আমাদের বন্ধ করা দরকার। সুখের কথা আমরা কিছুটা সচেতন হয়েছি, একটা ঘটনার কথা উল্লেখ করছি। অতি সম্প্রতি আমাদের এই স্থানীয় হাসপাতালে একটি নবজাত শিশু কন্যা অনাথ হয়ে পড়ে, তখন বেশ কদিন তাকে দেখার কেউ ছিল না। হাসপাতালের পাহারাদার থেকে শুরু করে সেবিকা থেকে শুরু করে সব কর্মচারী তাকে রক্ষণাবেক্ষণ দেখাশুনো লালন পালনের ভার নেন। এমনকি হাসপাতালে যে অন্যান্য সাধারণ রোগিনীরা এসেছিলেন শিশুর জন্ম দিতে, তারাও এই শিশুটির লালন পালনের ভার নিয়েছেন। এটা খুব আনন্দের কথা, আশার কথা। মনে আমরা আশা রাখতেই পারি, ধীরে ধীরে সময়ের পরিবর্তনে আমাদের মনের পরিবর্তন হবে। আমরা আমাদের ঘরের মেয়েটির জন্মের পরে আমরাও উলু দেব, শাঁখ বাজাবো এবং আনন্দ ভরে তাদের আমাদের কোলে টেনে নেব, এবং আশা করব এই সুচেতনা ভবিষ্যতে ফলপ্রসূ হবে, ফল দেবে এমন একটি তরুর লালন পালনে আসুন আমরা সকলে হাত মেলাই।
1: এতক্ষণ শুনলেন কেয়ার অফ গার্ল চাইল্ড, এই নিয়ে বললেন বাসবী গোস্বামী। এরপর শুনুন আপনাদেরই পছন্দের আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

পরপর দুটি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। তাহলে বন্ধু, সময় বলছে আজ আর নয়, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহ বিশ্বাস, নমস্কার।